0: কথা বলি, সো আমার তেমন একটা প্রবলেম হবে না আই হোপ। যাই হোক, এত বকবক না করে আমি বলে ফেলি যে আমি তানহা চলে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আর এছাড়াও বৃহস্পতিবার দিনও মাঝে মাঝে মর্নিং মাইক নিয়ে আমি হাজির হই, আবার বৃহস্পতিবার রাতেও মাঝে মাঝে হাজির হই। যেমন ভালোবাসার বাংলাদেশে আমাকে কিন্তু অনেকেই দেখেন এখন গুরুর সাথে, তো সেখানেও কিন্তু আমি থাকি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে, ভালো সবসময়ই লাগতো আমাদের ঢাকা এফএম 90.4। আর এছাড়া আপনারা কিন্তু ফেসবুকে অলওয়েজ আপডেট পেতে পারেন যে কখন কি হবে বা কখন কি হচ্ছে, বা আমাদের ফানি ভিডিও, আমাদের ফানি পোস্টগুলোতে আপডেট পেতে পারেন। সো সেটার জন্য যেটা করতে হবে, ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। আপনি কিন্তু ফেভারিট দিয়ে রাখতে পারেন। সো যেটা করতে হবে, facebook.com/ilovethakaifm সেই অ্যাড্রেস চলে যেতে হবে, ওকে? আর SMS এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন। আজকে আমি লাইভে আপনাদের SMS এবং মেসেজগুলো পড়বো, প্রতিদিনই পড়ি, তবে আজকেও পড়বো। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আর মজার মজার ইনফরমেশন তো শেয়ার করবোই, গল্প শেয়ার করবোই। তবে আজকে আমি ভাবছিলাম যে একটু বিশ্বকাপের দিকে যাওয়া, মানে গেলে কেমন হয়, যদিও আরও কিছুদিন বাকি আছে, কিছুদিন বলতে লাইক 11 তারিখ থেকে শুরু, তো কিছুদিন বাকি আছে। তো কিন্তু তারপরও আমাদের কাছে বাংলাদেশে কিন্তু এক মাস আগে থেকেই বিশ্বকাপ শুরু হয়ে যায়, তাই না? মানে কি হবে, কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, কে কোন দল, এটা নিয়ে কিন্তু সেই রকম তুমুল একটা ঝামেলার সৃষ্টি দেখতে পাই আমি, তাই না? তো এই যে দল করা নিয়ে কি কি মজার মজার ইনসিডেন্ট হয়েছে বা হচ্ছে, এগুলোই আমি শেয়ার করব, গল্প করব, আর অন্যান্য স্টোরি হিস্টোরি শেয়ার করব। তো চলুন এখন আপাতত মর্নিং মাইক শুরু করি, একটা ব্রেক নিব এবং কিছু গান শুনবো ব্রেকের পর। সো ব্রেক থেকে এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুজা তামা তামা তো জানতো, মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি জবে?
6: দিল দিয়া ফিল করেন 90.4।